0: এন্ধারার রাজা এন্ধারে লাগে মজা
1: যা যা রাজা খা গজা পাবি মজা
0: মই জ্যোতি করে দেউ নষ্ট ভাল মন ভাল কাম দেখি পাও কষ্ট সুন্দর কুয়ার আর রূপর কুঁয়ারির মিলন নয় মোর পছন্দ দুইটাকে কাটি কুটি করে দিম লন্ড ভন্ড
1: খবর খবর খবরদার
0: কোলা কোলা বজারত এনার দিও অনবরত এনার যোগান ধরে যাও তার বাবে কিছু কমিশন পাও দে যুদ্ধ
1: খবরদার
0: খবরদার
1: খবরদার
0: খবরদার।

হলো শিব জটাধারী, রূপর কুমার হলো শিব জটাধারী, পক্ষী রাজ গোরা খটখট খটখটকে দৌড়া, পক্ষী রাজ গোরা খটখট খটখটকে দৌড়া।

0: 산지에 다 세단 집어 어서 펩스 언니 젠덴야 도매 젠덴야 다 산지 응우이랑 어서 쇼군 언니 공부 시웠습니다. 신데 아르 산지 응우이 그 삼로 아슬리 누만 아르가 무샤 거위 메워래 인양데 저항 수시 소시아 데스 이야기 노래 세미 인양데 통서 나 가담베 라마티 비나 잡은네가 참수 오는다 비나 잡은네가 참수보다 비르셔 지 꿀라스가 무너 쳤네 저름 지구 다 진반이나 다다 사스 주소 어레 세르고에 라면 음쇼 사스 주소 제로 무치 쿠프루데 넘니다 우디 이는 저는 예 딱딱도 그러냐면 직구 남사 표현이 우디 넘냐 다 비나 차 준비 야메 강보 제로 무치 구제입니다 우티마도 맨 넘다 비 참소고는 리체제 미나샤 뚜뉴 비는 야모 없음 시간 야모 없음 비는 비나 티마도 못 넘지 알아서 이나 예 처바 연접 비냐데 미페나 티에나 옥부나 지오나 왜 대시 연접 표현 쇼 예섬 우트삼로 통양 알 연접 표현 ওদে নাম্বার দাবাতে ইমশেন্দে চব নাম্বার দাবাতে গেওয়ানিনা মগলমে তা বি তাবুজি জে সুবুর ওদিন বি মুস রাগনে মনম সুগা মনম সি ইয়ানে বিনাতি ইমে মায়ানে গ্রিদম বুর শিনদে কে শিনে নালেন নামচে বুর প্লান শং বুর মাদা ইয়ে জেরম চুকু জে মার শং ইয়া প্লান নে আনি দম ওয়ে দা ই কুসি ইমনি না নেগা দাম মম নি কুসি ইমনি পিসা শং দম ইয়ান নব শং বুর নে আয়ার দেনদে শুদম কে শিনে ইয়াদম গে শিনে ইয়াদম দা সি নে কুশা ku tiki samlamatono bi ku asli rang semna nyedo ichi jinabe oten de thabjume ku na she rang se tur sigur go ya wa de oten de jinab de rang sha thabjum nyedo bejna ore yin ti bi hanam de brawla lang ome na sia ona nalen bena brawa chenma la na ku ji piso shonyo ngad de be ku ji piso shonyo ngad ku song jo nam sho oi in ji ni piso mo shonyo de ku se song jo nam da ta ku nye bor chi ngar ku kebala sega monme zo rang su su simra nime ure ichi ki dada ozo shi zung odo penbar samba tsamji jan sangye chu le kepa na su ure lana cha yar chupa piju nye oje zo rang rang da samu dona ra nime ure simji mali tamji ya dedin zu monme ji da lasha chupa namba dapo de geshi na inang pi mar simji na sha doza ya su na shou yor monam shou nye omda ure nalang chuzu ti ni sha pi yonjab na namba dapo pi kim pisa shongbo ki dongbo kuar che Udinyana, that Tata Menomina, that was a canon in the memory. Siena, Simjana, Jamayagosum, Simjana, don't do Tisha Menadum show, Kambusha, Ure, Chick Pusinti, Tatangara Tanga, Susu in a year by your Machinum Tiana. Siena, Marozochi, Gonpruti in a Mosutu, Ure, Utmar Luxumoto de Nome, Utsha, Tiva Mayagum, a question Mayame, Isia Mosutolunia. That Pisa Guina, Gonpirula Tona so Jaimda, Cockroach in a Cockroach can you marry Shulma? Kim go cockroach tonda shorja yarong ya chapalna be so jaimda. Utmosonata boimia. USA gangar datum retaining sugumor. Not cancer the other, the same. Shukje, pinyedor, oh, in out simple cancer the rodoany or rodonian would culture shock him in Nishada. Culture shock in a Buddhist culture go home, or also Buddhist culture menum, in a culture, some of them also some of change your consumption, you turd labjaya dorda. Oh, yeah, any one, the senior was lore. ইজ কারিনা আগেবর দা পেশাল বি মেওরে
1: লাঙ্গিনাস দাদা নামথার লিরিমা কেসি চিমবো শিবলাসি জে নাঙ্গু চঞ্জুক চিমবো টুরগো তেনজিং গুরমে জিমবো চিসি মঙ্গে গা গুরিয়া দেশে নাঙ্গু দেশ করিম কেদমা তাংসেন মে চিমার মুতিয়া সান নভেম্বর লাঙ্গিনা ওজুমার মুতিয়া নো নো ছুজে লেঙ্গে নামথার লিরিমা করিম দুগুম জি সান মে তোমবর Langina Udebka Namtar Lirim Chidus Midre Mib Kilohas Kachilene Kaliti Midre Gatik Ninkabichiniska Langina Sho Lirim Gagrikion Luntinga Tawang Kyangsang Shudumbur Langi Tsangma Nobdutsu Lianin Karma Kalichi Oni Langina Da Luntinga Tawang Teshnubdik Manbak Lirim Banan Kozudur De Chilungi Dong Kaligrolok Chinda Ngapak Terikalibli, Boygelo Nidon Kenin Kenichisum, Rabne Medalog, Bonda Shiba, Sagadawak, Sesket, Reza, Nimimur, Langinada, Deshuk Nitsul, K. Tinshobanang, Lobsang Topton Susan Nansa, Jagark Chisilunchin, Kushab, S.J. Shankarnin, Zamling Topchin Gekav, USA Kak, Chisidunchin, Kushab, Margo Rubia, Langi Nik Breka, Tish Gagar Kisidilisarbuka, Jete Kame, Tai Gibiti Yanok Nitsulni Tsobo, Langi Nik Breka,